0: মুখ্যমন্দ পর্যন্ত নির্মল অতএব পবিত্র ইসলামী মহারাজি মহিমা হ্যাঁ
1: বাবে কহি দুধ জাসি
0: মহারাজি মহিমা কহি দি হ্যাঁ।